লিভালি তেন করে বা করে মাম্বাই আনা উ হাও করে হাও করবে হাও করে বা ইং করে বেলাস করে বা ইং লিভু আমার এক মাইবে শখে নাগনে সাবি রুকতি হাও কুদার উনি আনি দিয়াক তানসা ও রাশিকা কানেক ফালি হাও ওডিয়াং হাডমি ওডিয়ান তাও ক্লাকন মাই বে তানসা ও হালানে সানে মাই হাও এই এই ডমিনে ডমিন ধুনি ধর্মে ধরনের মিউজিক মিউজিক লিরাস বারাক

দেখো, ফিনতে সেরাও তো ইরানে মাক মুজিকা রুয়া আমার ই কুসনা কারেকে আসি তালে তেলে মেন সাজে বা মাই তারে তান তো কাতার মুজিকা ভালো এ কে নলি ফালে তান কই দারু মাং মারস নিয়া মাতান সেলা রে জাস্ত্রে কো না এ হে রিয়াকশা মানে মাউতে বনাতি বনাতি অবরে গার বারাক মাং মারস তো কানা মুজিকা নে না রে মস পর্তুগিজ ওকে আলো শা ডিএক্সা বিঞা প্রপারনা আউ কলে মনে আরে উনি ড্রামা সের নেই থ্যাংক ইউ বেস্তি এমসি ওকে ওয়েলকাম বন তরিস বনমসি কু নয় দিয়ে গেলাই নয় কু সিয়াপ মাই বস ওকে হেউনে মেসাজ আম সরি তালে ওনা হাসি হাসি ওনা তালে লাস লাস দিয়ে বাপারি তার ওনা তান মুজিকা রুয়া মুজিকা তেবে তেবে ইরা এন্ড দেন মুজিকা আলো আলো চড়ি গান প্রণাম।